হ্যাঁ জি সহি বিলকুল কল চুকুম দাবি হাসি মিলাই মেসেজ হাসি মিলাবি তো কল হকে বলেছি মেসেজ কে বলেছি আর বিলকুল নন হোজ আচানক চুকুম দা শুতর বলাই ঠিক ছা দিন লম্বা দেবর মানে হোম শুনো আই মিস জি শুভ বা হো নন চুকুম দা আচানক শুত বর বলাই ঠিক ছা নো দাসি কে বি চে প্রোগ্রাম সে কল বিলকুল সে মিলাবি তো কল রবন্দি হো লশ্কি বা ইন্তজার কে ভাই সহি কল বিলকুল সে মিলাও হো লশ্কি ভরোসা ঠিক ছা বিলকুল তো কল চুকুম দি পো 0927 291 200 বিয়ে বাঁধে কল চুকুম দি দা ভাই বিলকুল প্রোগ্রাম কে মিলাও

তো মেসেজ করে দিই ওই কেন আছি তারিক স্যার বলছি আপি মি শু অফ টেনবি নো আগে কি খা থ্যাংক ইউ মেসেজ কো বলে ও দিন লবান নেক্সট ওদিক কামজ আমাকে মেসেজ করে দিই।